আমাকে আমাকে আমাকে আমাকে আমাকে আমাকে আমাকে আমাকে আমাকে আমাকে আমাকে আমাকে আমাকে আমাকে আমাকে আমাকে আমাকে আমাকে আমাকে আমাকে আমাকে আমাকে আমাকে আমাকে আমাকে আমাকে আমাকে আমাকে আমাকে আমাকে আমাকে আমাকে আমাকে আমাকে আমাকে আমাকে আমাকে আমাকে আমাকে আমাকে আমাকে আমাকে আমাকে আমাকে আমাকে আমাকে আমাকে আমাকে আমাকে আমাকে আমাকে আমাকে আমাকে আমাকে আমাকে আমাকে আমাকে আমাকে আমাকে আমাকে আমাকে আমাকে আমাকে আমাকে আমাকে আমাকে আমাকে আমাকে আমাকে আমাকে আমাকে আমাকে আমাকে আমাকে আমাকে আমা

0: সেটার সাথে কিন্তু আপনারা একটা ছাত্র শিখছি
1: আপনারা কিন্তু আমার পাঁচজন ভোট করতে চলে থাকা সেটার সাথে

0: করেছে, একটা দিনা অনেক সময় শোষণ করেছে, এটা তো দেওয়া না।
1: আমাদের
0: রেডিও উৎসব যে আওয়াজ রেডিও উৎসবের একটা